0: বি নারায়ণন মে বেঙ্গালুরু মানে সি এস আই আর আর আই এস ই কনক্লেভ মা চিজাগানে লাকেগা মে আই এস আর ও মে ডিপার্টমেন্ট অফ এটমিক এনার্জি আগো আরোগা গানে এলা চান দোয়ে অ্যাডভান্স আর্টিফিশিয়াল হিটিং সিস্টেম গে আজিগা জিদা লাগানে বাহা সোলার এনার্জি মানে আজিলা চন্দ্রায়ন থ্রি ল্যান্ডার বিক্রম মে এলাচা জিহো পিনি খাম বাচি আলিনে এচাহ আই এস আর ও মে এটমিক এনার্জি ডিপার্টমেন্ট গো আরোগা গানে মে লুনার ল্যান্ডার আজিগা যা হে এলাচা ইনি মালকানি লিবা খানে আথু সুগাজি আজি তেওয়ে জনগা জিদা লাগা খাম এতানি আতেওতা পুমেমা ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে ইনি লানে এনাগা আমা অরুণাচল প্রদেশ মা এতানুচি থিম হে ওয়ান ড্রপ অফ হিউম্যানিটি গিভ ব্লাড সেভ লাইফস লানে এনাগা হে বামা অরুণাচল প্রদেশ মা জি গভর্নর লেফটেন্যান্ট জেনারেল রিটার কে টি পটনায়ক মে এতানি ইউ ছায়া আলম্ব্র গো থ্যাংস হাগানে লামে ইচা ইউ ছায়া ব্লাড ডোনার্স আলম্ব্র হে সাইলেন্ট হিরোদা ইচা ইউ ছাতেলা মে হনে সুমতাই নাই দুনে তামাকো ইগা মিং আ নানি আগাল সো মিং দোনে একেসা মিং পানাবা ইচাই ইউ ছাতেলাচি ট্রিটমেন্ট এগা দা লাগা খা অরুণাচল প্রদেশ মাচি এগ্রিকালচার নে হর্টিকালচার মাচি মিনিস্টার গ্যাব্রিয়েল ডি ওয়াংসু মে বুনি নর্থ ইস্টার্ন রিজনাল এগ্রিকালচার মার্কেটিং কর্পোরেশন লিমিটেড মে অরুণাচল প্রদেশ আতিকামা আশিসীমা আকুপিমা দোনে লার্জ কার্ডামম লাগা এলাইচি ই অকশন সেন্টার গেবা প্রপোজাল হাগা মা রিভিউ মিটিং জি নেগা নেলা মে এচা এতাংখে প্রজেক্ট হ্যা সাইন্টিফিক রিসার্চ দোনে আজিওয়া চা আগুতেনে আথু সুগে হনে আখা পোয়ে জনে জি আলি চাউ জি মা পাকু পায়ান জয়া আমার লজিখে জগাহি বাবু গভর্নমেন্ট মে আথু তেগা ওদা লাগা খা ইয়াচুলি চি এম এল এ টকো তাতুং নে কই পানীয়র মিশন প্লান এচা কানে নে কাপিও মাচি সিইও বিজয়ন এম জে মে একলাবিয় মাচি সিইও অনিল দীপা গো এমও ইউ আতা নিগাহে বাখা এচা এমও ইউ হে কই পানীয়র ডিস্ট্রিক্ট মা কই পানীয়র মিশন প্লান এচা কানে নে কাপিহ কোকো মানে গভর্নমেন্ট স্কুল মামা লঞ্জি খে আজো আহিগা আজি তেওয়ে লাতিয়া কোকো মানে আতা নিগাহে বাখা আদৌমা আজহিয়া টিচার্স দনে আঙ্গনওয়াদি ওয়ার্কার্স আলম্ব্র গেবা ট্রেনিং সেশন বি আখানে ট্রেনিং আহি ওগাহি বাখা ফিফা ওয়ার্ল্ড কাপ এজাকানে নানো তাহ তাওগাম বামা বুনি গ্রুপ সি মাচি ব্রাজিল নে মরক্কো মে ইউএস মাচি নিউ জার্সি মিড লাইফ স্টেডিয়াম মানে ফুটবল তাওমাগা হে গোল খেগেতা হানে জিগা তামা তাওন্দোগাহি বাখা ইতেনচা হো আলিগমা অন্দোবাই চমতা আশাওসমায় হেতান রিজুমি খুমে আশাচি আহজি
1: দোস্ত আপ সুন রে থে ইদুম ইসমি শ্রদ্ধাও কাজ সমাচার ইদুম ইসমি শ্রদ্ধাও কাজক্রম আপ আগে সুন সকতে হমারে মিডিয়াম ওয়েব চ্যানেল 444.4 মিটার ইয়ানি 675 কিলোহার্টজ তথা ডিআরএম 666 কিলোহার্টজ পর আব আপ বনে হুয়ে হ্যায় মেরে সাথ আকাশবাণী কে অরুণ এফএম জহাঁ হোতি হ্যায় দিল সে দিল কি বাত।